নাটি সাংখ্যা আশীর্বাদ আছে মরুড়ি গীসু সুমন নাটি মেডুনি গীসু সুন আশীর্বাদ আছে আর সাঁতালিশের নৌ বছর বিবিসি নেপালি সেবা সুমন নাটি বিবিসি নেপালি সেবা সুন আশীর্বাদ আছে মেডুনি গীসঙ্গি সুনাটি মনোরঞ্জন দিনে বাটি এসকম রাত কোন 10 বাজে আজ সন্ধ্যা প্রসারণ হমিকে প্রহিবা সমাবেশী রেডিও সেজিয়া আওয়াজ রেডিও গুরুবাবা এফএম কে সঙ্গে সঙ্গে রাখুক না আশা করতে তবে হলে শুরুয়াত করতে বাটি রাষ্ট্রীয় গীত মঞ্চে

0: প্রস্তাব পাঠিয়ে দিন সোনার সিবিডি হোটেল আমন্ত্রণ প্রথম
1: স্থান বা শ্রুতিগত তালিকায় চেপান সময় 2083 সাল জেঠ 10 গতে বিহার 11 বজে আয়োজক ভাস্করী নগরপালিকা কার্যালয় ভাস্করী